0: गिलास तुमको वा भी
1: यू जानी हम कौन फैता कौन लीजा फुम फेतना म्या तवल लीज छोटा हम ती तो ने निशम फा फारत छोटा हम से चाम से निश फो नाम फा फारत फैजन फा उला उला ना वा नाथन जीरा मामी ची हुआ फसरे सका फा फारत असन रेसा कच फा डी पली वाना नहीं फा तो के फा मसा जन न्यूल लेने फा म्यार जन न्यूल ला म्याफ न्यूल ला दे चीतान सिया तो सही नहीं तो कोई उला ना फुगटन छवांडियाना जीरो तोल जान
2: यो हम रेसा का इनसेक्यूरिटी सो रोवट है तुकुन मिसुम रे ते पोतोम रे रते मरतापा किंते लासम रुंगटन यहाँ छवां डी पाले माना mu matonga na stapa koa amin'ny lefateran'ny le fitodrafitrasa dia tratran'ny niorana dia ta minjera sasany tapaka amin'ny fila minjera amin'ny poto ohatraohatra zay ny amara zao nahazo ambara ka manararoatra mihitsy izy moa rehefa amin'izay resaka maizon'izay amin'ny andro arivarivako fotoana hafahany manararoatra an'izay mihitsy zay zavatra zay
3: tena sahirana mihitsy aloha ny vahoaka amin'ny fatapahanjiry tena mijaly mihitsy ny vahoaka amin'ny fatapahanjiry satria ao daholo zany ny herin'ny zavatra rehetra iainan'ny mponina amin'ny ao amin'ny resaka jiry mihitsy le resaka le ao amin'ny resaka le ministra vaovao aloha zany de tena tsy hitako moa zany zay volazaina am'le izy fa ohatrany izy de misy fivoana firy loatra zany le izy fa ohatrany doneny eo ihany zany ny eo e ny favary ohatran'izao aloha zany de tena fijaliana be mahitsy raha vao le jiry mihitsy zany ny tsisy de efa tena fijaliana
4: anisan'izay mihitsy ny fandriam-pahalemana aloha zany ny fanararotana maro samihafa zay ko zany tena anisan'ny voalohany indrindra zay tokony zahan'ny fitondram-panjakanany mba hijerena akaiky any momba ny lafiny a eo amin'ny fatapahanjiro matetika io matoana niova zany ny niova ny governemanta ka raha niova zany ny olona nitondra azy amin'izao fotoana izao a dia mety efa mba manana ihany koa izy zany ny programa anasany efa nahita hoe tsy fetezany teo aloha zany de mihitsy manantena fa mety atsara ihany angamba matoana apetraka io zany de mety mahita vaaolana maharitra ny amin'izay jirama zay de hoe raha ntsika mahita moa ny vokatr'izay
0: saotra tomboko lahy saotra tomboko vavy.